0: ডাকিবি তুমকু
1: তুমি যে সর্বনাম
0: তুমি যে সর্বনাম।
2: ইহ হুয়া ধ্রুপদ। অব পহেলা অন্ত্র লিখলো।
1: আলোক তুমকু
0: আলোক তুমকু
1: নপারে দেখাই
0: নপারে দেখাই
1: তুমি যে দেখাও তাহারে
0: তুমি যে দেখাও তাহারে।
1: আলোক তুমকু
0: আলোক তুমকু
1: নপারে দেখাই
0: নপারে দেখাই
1: তুমি যে দেখাও তাহারে
0: তুমি যে দেখাও তাহারে।
1: তুমি যে বেড়িচ
0: তুমি যে বেড়িচ
1: কোটি বিশ্বর
0: কোটি বিশ্বর
1: সবুরি ভিতরে বাহারে
0: সবুরি ভিতরে বাহারে।
1: তুমি যে বেড়িচ
0: তুমি যে বেড়িচ
1: কোটি বিশ্বর
0: কোটি বিশ্বর
1: সবুরি ভিতরে বাহারে
0: সবুরি ভিতরে বাহারে।
2: ইয়ে হুয়া পহেলা অন্ত্র। অব দুসরা অন্ত্র।
1: লুহ হই তুমি
0: লুহ হই তুমি
1: ঝরি পড় পরা
0: ঝরি পড় পরা
1: কেতে নয়নর কোণরু
0: কেতে নয়নর কোণরু।
1: লুহ হই তুমি
0: লুহ হই তুমি
1: ঝরি পড় পরা
0: ঝরি পড় পরা
1: কেতে নয়নর কোণরু
0: কেতে নয়নর কোণরু।
1: হস হই পুণি
0: হস হই পুণি
1: ফুল পরি ফুট
0: ফুল পরি ফুট
1: কেতে যে নরম অধরু
0: কেতে যে নরম অধরু।
1: হস হই পুণি
0: হস হই পুণি
1: ফুল পরি ফুট
0: ফুল পরি ফুট
1: কেতে যে নরম অধরু
0: কেতে যে নরম অধরু।
1: কেউ নাম ধরি
0: কেউ নাম ধরি
1: ডাকিবি তুমকু
0: ডাকিবি তুমকু
1: তুমি যে সর্বনাম
0: তুমি যে সর্বনাম।
2: अब हम गाना सीखेंगे। ये गाना खेमटा ताल में है। इसकी छह मात्राएं हैं। ताल कैसा है ये पहले देख लो। इसमें एक ताली और एक खाली है।
1: एक दुई एक दुई वो एक दुई एक दुई एक दुई।
2: अब हम गाना सीखेंगे।
1: কেউ নাম ধরি ডাকিবি তুমকু। ওয়ান টু থ্রি ফোর।